ছাজালো রেডিও মরসংদি পঞ্চানব্বই মেগাহর্স দে ইন্টারনেট অনলাইন রেডিও মরসংদি ডট ওয়ার্জ রি নানা আট বাজে খবর তমুক মরসংদি ফেতে রিং খুশমায় তমু সোলা তে বা মৈশোর ক্লাব ফেতে গণ্ডকী প্রদেশের মুখ্যমন্ত্রী পাণ্ডেজী মনাঙ্গে ভলা দেরা টু ইনানি রিচার লমজুং দকিয়া বাইশ লাখ বরাবর রাহত সামান ভৈমরি লমজুং দোকবা রিচা সঙ্গে টোলি প্রভাবিত ক্ষেত্রে সুন্দর বজারে অটো পার্কিং তে ব্যবস্থিত বনে বই লাগি পার্কিং এ লাগে অঠারো ঠাকলো চুন্দি মু পোখরারি কলসুথরাইনে একীকৃত সেবা শিবির শুরু।

লংদুদুক বাড়িসানে পহলারি রসুয়ার ভোটি কোষি দিয়ে ত্রিশুলি ক্ষেত্রে বলতকিয়া প্রভাবিত পরিবার মেনে লাগি করি 22 লাখ রূপিয়া বরাবর খাদ্যান্ন কুইমে দিয়ে দিন চৈ দিবস সামন ভোইমারি চুবাই লাগি বুধবার ভদৌ 10 গতে খব বলদকিয়া প্রভাবিত পরিবার মধ্যে সহকলব উদ্দেশ্যজি সঙ্গে জেলা দিয়ে বিভিন্ন ইকাই দকিয়া সামানময় বালোলালো সংগঠন অধ্যক্ষ ভরত কুমার শ্রেষ্ঠ নেতৃত্বরে ইয়াবা টোলিজি বেসরদকিয়া বালোলাব 15 লাখ রূপিয়া মুই বরাবর সামানময় দিয়ে সুন্দর বজার ইকাই দকিয়া 5 লাখ উদপুর ইকাই দকিয়া 2 লাখ বরাবর সামানময় বালোলাব সামানময় ভোইমারি রসুয়াই আইম সঙ্গলিত লাব সামানময় ভোটি কোশিদেরা ত্রিশুলি ক্ষেত্রে ভালদকিয়া প্রভাবিত পরিবার মধ্যে চুবা বিমো রাহ সামান্য বিশান উহা কোটার ভে উদ্যোগ বাণিজ্য সঙ্গ গড়ি না সমনায় রি চুবা লমজুং উদ্যোগ বাণিজ্য সঙ্গত প্রথম উপাধ্যক্ষ বিকাশ শ্রেষ্ঠ জি বিমো গণ্ডকী প্রদেশের মুখ্যমন্ত্রী সুরেন্দ্র রাজ পান্ডেজি মনাঙ্গারি খাবা ভালদেরা টুইটকিয়া প্রভাবিত ক্ষেত্রে জাঁজিবাড়ী ইয়ালো বুধবার পোখরাতকে নেপালী সেনা হেলিকপ্টরে মুখ্যমন্ত্রী পান্ডেদে বালয় নেপালী সেনা পশ্চিম পৃথনা পোখরার ভয় পৃথনপতি উপরথী ফলানাথ থাপা মনাঙ্গার ভয় ফলাতকিয়া প্রভাবিত ক্ষেত্রে থনিল মরসিংদি সিওরি খাবা দেবালয় লেদো বালুয়া গিটি ইউমাদেরা গেরেন থুপ্রিয়া বা লিসু ভা প্রভাবিত লিসুচু ক্ষেত্রে থুপ্রে বা সামান্য হাটিবা কেহিবিনী তারি মুখ্যমন্ত্রী পান্ডেজি সদরমুখম চামেতকিয়া ফিতালো মনাং জুর্দিবা মোটরওয়াল চাঁদেরা চু ক্ষেত্রে চু ক্ষেত্র তারিবা কে না স্থলগত জাঁজিবা সমেত লল মুখ্যমন্ত্রী পান্ডেজি ফলতার টুইদকিয়া প্রভাবিত ক্ষেত্রে আবশ্যক সহায়ক লব সমেত বিম সুন্দরবজার সঞ্চালন তব টেম্পো দিয়ে অটোইন পার্কিং দিয়ে মি ক্রেমিব দিয়ে ঝাড়মি বা ব্যবস্থিত লাইব ক্যারি তব যথাভাবে পার্কিং দিয়ে উৎপন্ন তব দুর্ঘটনা দিয়ে যাতায়াত ব্যবস্থাপন সমস্যা নিউনীকরণ লব উদ্দেশ্য যে নগর ক্ষেত্র বিভিন্ন 12টা ক্লোরি 18টা পার্কিং প্রতিষ্ঠালয় দিয়ে যাত্রু ক্রেমিব দিয়ে ঝাড়দিবিমা খেউ নির্ধারিত লাইম জেলা ট্রাফিক প্রহরী কার্যালয় লমজুংজি চৌন সবরে যাতায়াত প্রণালী না সমন্বয় সুন্দরবজার নগরপালিকায় না সহকারী বুধবার বিভিন্ন খেউরিনা পহচান লাইমে পার্কিং না ব্যবস্থা সমেত লবা জেলা ট্রাফিক প্রহরী কার্যালয় প্রমুখ ডেরা প্রহরী নায়ব নিরীক্ষক গৌতম খত্রেজীবি থেনা অনুসার নির্ধারিত খেউরি কতিবটা পার্কিং লবা বিব জানকারী সমেত বোড়ারি ফ্রি খাইম লংজুঙ্গার কলসুতা নাসপালিকা জি পোখরা দিয়ে আশপাশ ক্ষেত্রে বসবাস লাই খাবা নাসপালিকার ভাই নাসথেমে দে লসিত লাইমে একীকৃত সেবা শিবির সুরু লাইম পোখরা মহানগরপালিকা 12 শ্রেটি নহরার ভয় পৈঁকুতম সমাজ রে শিবির সুরু লাইম শিবিরারী পহিলো দিন 85 জনা জি সামাজিক সুরক্ষা ভত্তা নবীকরণ সমেত লাইম বিষয় 112 জনা দকিয়া মালপতে ভূমিকা বালোলাবা নাসপালিকা চিপি ওড়া নম্বর 6 সাদর ভূমি মধ্যে মুখ্য রূপে লচিত লাইমরে সেবা প্রভা লালিবিনে অর ওড়ার সেবা গ্রাহী সমেত সেবা পিম পহিলো দিন 9টা ঘটনা দর্তা নয়া নাগরিকতা সিফারিশ নেউলো নাগরিকতা না প্রতিলিপি সিফারিশ 6 দিয়ে অর 11টা সিফারিশ সেবা সমেত পিম নাসপালিকা সি পোখরারী মরোপে দিনসম শিবির সঞ্চালন লব কার্যতালিকা বনিম কার্যতালিকা অনুসার 13 গতে এ ওয়ার্ড নম্বর 6 দিয়ে 7 মিমেদের সেবা পিসুম বিষা বুধবার 2-3 দিয়ে 5 মিমেদের সেবা পিম বিহিবার বিষা ওয়ার্ড নম্বর 1-13 দিয়ে অসো 16 গতে শুক্রবার 6-8 দিয়ে 9 মিমেদের সেবা পিবা তৈম অসো 17 গতে শনিবার তৈমে তাইম ওয়ার্ড সেবা গ্রাহী সেবা কিন খাবা নাসপালিকা জে বিম এসডিসিএস নমুনা সামুদায়িক অস্পতাল আইনা স্টেপ অফ এন্ড স্কেল অফ পরিযোজনা নরি সুন্দরবজারি ফান্স সুধার দিবদে কলেসাবাড়ি ব্যবস্থাপন লবাই লাগি নিরূপে তালিম ছিম অসোস 13-14 গতে অস্পতাল পরিসরে আয়োজন লাইখব চু তালিম রি সুন্দরবজার ওয়ার্ড নম্বর 6 মুবা রমাইল সমূহার ভয় 25 জনা মরিমেদে 16 জনা পিউমাই লাইমারি 28 জনা সদস্যময় সহভাগিতা মূল কার্যক্রম উদ্ঘাটন দিয়ে সঞ্চালন কমারী অস্পতাল প্রমুখ হেমন্ত শ্রেষ্ঠজী তালিম উদ্দেশ্য মত দিয়ে নাস্তমী শরীর তবা সকারাত্মক প্রভাব বারে বিশ্ব জানকারী সমেত লমিল তালিম অবধি সহভাগী মধ্যে তিমিরে বাতাবরণ সরসফাই দিয়ে ঠেলখাপ ভান্স সুধার কলেসাবাড়ি চোবা হেরচাহ লালপরিবার তরিকা কম্পোস্ট মল বনিবার তরিকা বারে সমেত জানকারী
पिलो चु तालीमरी मुख्य प्रशिक्षक ऐनहरू परि शोभा ठकुरीदेर सुलोचना ठकुरीजी फाँचा सुधार करिसाबारीदेर जैवी मलैना बने सम्बन्धी विश्व अधिकरण समेत ललो बेसीतह नगरपालिका दुई मनोकामना टोला रिटी खबा क्यान्सर पीड़ित राजुदीकालाई नमै लबै लागि 74,905 रूपियाँ मुई सहयोग युएम अधितालाई नमै लबै लागि उदय सहयोग पूर्व उद्देश्य जी संचालनलाई खबा आर्थिक सहयोग संकलन अभियान नोरी नेपाल मगर संघ नरुवाली काय मगर गुठी दिएर सिर्जना आमा समूह नरुवाजी चुमुई बालोलबा के ललो बालोलबलाई खाँबा मुइदे बैस नगरपालिका दुई वडा अध्यक्ष मदन राणै न रहबारी दितालाई न मैलबै लागि हस्तान्तरण समेतलाई खाइमो नेपाल मगर संघ नरुवाली काय अध्यक्ष अनन्त राणा दिएर सिर्जना आमा समूह र अध्यक्ष अस्मी राणाजी संयुक्त रूपारी चुमुई हस्तान्तरण ललो क्या पीड़ित तबा दितालाई न मैला लागि आर्थिक समस्या आतर्खे बीव उदिशजी सहक अभियान सञ्चालन लैखबा आयोजकमेजी बीमो अभियान दिन आशा थेमेतेर विभिन्न मिमेदा क्या सहयोग मई बालो लबा बीमो सहयोग पीवा कार्यक्रम रि जागरिणी थे उपभोक्ता समिति उपाध्यक्ष एम बहादुर रैन आले न पहल रि छिमो चु नरिवाल छलयो नरुवाल डी टी खबा बुद्ध बहादुर आले जे दितालाई नै लबै लागि आफै न व्यक्तिगत रूपरी 5,000 रूपियाँ मई पनि सहयोग लै म मर्सङ्गी फेरि तोखोबा लागि छ गयौं फेरि छेउ बन्द भइसो कर्फ्यू फेरि फेरि दिखे गण्डकी प्रदेशको मुख्यमन्त्री पाण्डेजी मनाङ्गरबे फलादेर टुइदा क्या टुइलानी रिचर्ड लमजुङ दक्या 22,00,000 बराबर राहत सामानमा भोइमरी लमजुङ दोग बाज्यसँगै नै टोली प्रभावित क्षेत्र रे थनिमो सुन्दर बजार अरी अटो पार्किङ दे व्यवस्थित लागि पार्किङ लागि 18 किलो निर्धारित लैमु ते पोखरा रि कोला सुतारै नै एकीकृत सेवा शिविर शुरू तैमो नानर खबर तमुके मर्सङ्गी फेटे तोखोबे लागि छिजी प्राविधिक थियो जन्दे धन्यवाद पिङमरी फेटे कर्छ क्याङ्गा खुसी माया तमुस्यो विदा किमु रेडियो मर्सङ्गी 95 मेगाहर्ज दिएर इन्टरनेट अनलाइन रेडियो मर्सङ्गी .org नेरिम तलात ओ छ्याजलो